জানি চাও মে খেত বারে বীজ বয়া মে পাশে নবাহাইবর বিশ্রম করে তো পাশে বাপ দাদা নি জমা হাতে তার অধিকার কিন্নতি সরি জন্ম থেকে সত্তার হে কানুনে আ বাত মানি হে মে পন্যা পুটে এর মহত কই লই সকে না রবাজ আর সচ নু বদলি সকে বাপ দাদা নি জমি সরি নু অধিকার সরি নু হক এর নু পহচান বাগড় রেডিও এবং বাগধারা সংস্থা দ্বারা জনহিত মে প্রসারিত नमस्कार साथियों, आप सभी सुन रहे हैं वागड़ की आवाज और आपका अपना सामुदायिक रेडियो वागड़ रेडियो 90.8 FM पर।